0: প্রত্যেক মলম বেবি হাল খাবার
1: ইয়াং
0: নিয়ম
1: তালা
0: আদাম হাতার তাই ইঞ্জি দিদা
1: নীলায় তরে মঙ্গি
2: বিল
1: গালা ফোন খাজি এখিনলা হ্যালো খ্যাপা না খাই লাবা
0: হ্যাঁ মা ইয়াং সেম হুকাগি তুং মোবা তু দশ হাজার বিল খাংলাছি আজি
2: তু তো ইয়ে গলে
0: বইনি দশ হাজার বিল যে কসরি ভয়
1: যো হজুরসঙ্গ থিও নি ওয়ালে গর্নু ভাকো
0: দুবাইরাই গেছ নি পয়সা মুলা
2: পয়সা আর এঙ্গা দিন ফসকো জিঙ্গা নিজলা
0: बहिनी पैसा त छैन के गर्ने त अब
1: बिल त हजुरले जसरी भए पनि तिर्नुपर्छ
0: तिरेन भने के गर्ने त अब
1: नत्र भए भाडा धुने अनि जाने
0: भाडा धुने
1: अँ
0: ओहो चुनी गरे सिंह त फसौल अब सम्हालाजी ओहो चुनी गरे सिंह तङ सिंह चुपाथी जाने तिक्लासी जाने